আকাশবাণী শিলচর, আজ বুধবার 28 শ্রাবণ 1948 শতাব্দ, পয়লা ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 19 আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টসে এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: আকাশবাণী শিলচর। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে প্রচারিত সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মুকেশ কুমার।

0: করতাম অনুভব করলাম। ওরকম অনেক দিন হয়নি। শক্তির, উৎসাহের, কল্পনার, আনন্দের, উদ্দীপনার, সৌন্দর্যের, মাধুর্যের কি বিরাট প্রাণ, মন মাতানো, পাগল করা, উদ্দাম, বাধা বন্ধনহীন গতিবেগ। নদীর কূল ছাপিয়ে নিয়ে যাওয়া খ্যাপা জোয়ারের কিতুর মদ ফেনিল প্রণয় লীলা। মনের মধ্যে জীবন যেন বলছে, এই যে গণ্ডি তুমি তোমার চারিদিকে রচনা করে বসে আছ, এরা তোমারই ভৃত্য, তোমারই দাস। তুমি কেন ভুল করে এদের হাতে ইচ্ছে করে খাঁচার পাখির মতো বন্দী হয়ে আছ? তুমি এদের চেয়ে অনেক বড়। জীবনটা ভালো করে দেখতে হবে, উপভোগ করতে হবে। জীবন উৎসবের মূল শুকিয়ে দেয় অলস নিষ্কর্মা জীবনযাত্রায়। শত্রুকে তাড়াতে হবে, কুল ছাপিয়ে বেরিয়ে চলো উদ্দাম উন্মত্ত বিজয়ে বিমৃত্য গতির থেকে বার হয়ে পড়ো। কি ঘরের কোণে বসে মকদ্দমার ফাইল আর স্টেটমেন্ট ঘাটছ? তোমার মাথার উপর অনন্ত নাক্ষত্রিক জগৎ, উদাস রহস্যময় অজ্ঞাত নব নব ক্ষুণ্ণমান গ্রহরাজিকে বুকে নিয়ে চলেছে। ধূমকেতু, নিহার কণা, নিহারিকা, সুদূর লক্ষ লক্ষ কোটি কোটি আলোক বর্ষ পারের দেশ, নতুন অজানা বিশ্বরাজে, নতুন অজানা প্রাণীজগৎ, বিশাল প্রজ্বলন্ত হাইড্রোজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা, নিকেল, কবাল্ট, অ্যালুমিনিয়াম, প্রচণ্ড জাগতিক তেজ, এক্সরে, বিদ্যুৎ, চৌম্বক শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ঢেউ, অনন্ত শূন্যপথে ভ্রমণশীল জ্বলন্ত পুচ্ছ, জানা অজানা ধূমকেতুরাজি ক্ষুণ্ণমান ধাতুপিণ্ড, প্রস্তরপিণ্ডের অতি অদ্ভুত রহস্য ভরা ইতিহাস, এই জন্ম মৃত্যু, পায়ের নিচের লক্ষ কোটি প্রাণীর মরে যাওয়ার লীলা উৎসব, মৎস্যযুগ, অঙার যুগ, সরীসৃপ যুগের প্রাণীদের প্রস্তরীভূত কঙ্কাল, কত ফুল, ফল, বন, নদী, পাহাড়, ঝর্ণা, কত কুলহীন, দিকহীন, গর্জমান মহাসমুদ্র, অনাদি, অনন্ত, লীলাময়, রহস্যময়, অজ্ঞেয় জীবন মৃত্যুর প্রবাহ, এর মধ্যে তুমি জন্মেছ, আত্মাকে প্রসারিত করে দাও এদের মধ্যে। চুপ করে চোখ বুজে বসে এই গতিশীল তাণ্ডব নৃত্য চঞ্চর মহাকালের মহাযাত্রার উৎসবের কথা ভাব। কোথায় যাবে তোমার দুদিনের বন্ধ জীবনের দৈন্য? কোথায় যাবে তোমার রুদ্ধঘরের অনির্মল দুষ্টু হাওয়ার ভাণ্ডার? প্রাণীর বেগে, গতির বেগে ছুটে বেরিয়ে পড়ো, দেখো জীবন কি মহিমাময়, কি বিরাট ঋদ্ধিশীল, কি অক্ষয় অনাদি অনির্পাণ জীবন, সঙ্গীতের কি মধুর লয় সঙ্গতে। ঘুঙুর বাঁধা পায়রা হয়ে ছাদের আলোসে আঁকড়ে পড়ে থেকো না, বাজ পাখির মতো ওড়ো। মাথার উপরে যে অনন্ত অকুল শাশ্বত নীলাকাশ, তার ঘন নীলের মধ্যে পাখা ছেড়ে দাও, উড়ে যাও, উড়ে যাও সুন্দর বৈকাল। আমের বউলের গন্ধ ভেসে আসছে, পাখি ডাকছে, বনঝোপের পাতা সরসর করছে, জীবনে এই বৈকাল কতবার আসে, কতবার যায়, কিন্তু প্রত্যেক অপরাহ্নই যেন নিত্য নূতন মনে হয়, কারণ সামনে যে অজানা রাত্রি আসছে। অজানার আনন্দই মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দ। অন্ধকারে সূর্য ডুবে গেল, কিন্তু আবার সকালে উঠবে, আবার নতুন জীবন, নতুন ফুল, ফল, দুধপা, শিশির, পাখির গানে আবার সঞ্জীবিত হয়ে উঠবে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী গীতা ঘটক।

এখানে শুনলেন সুকান্ত অধিকারীর কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারের গানটির শিল্পী ভারতী কর চৌধুরী।

গানখানি শুনলেন হরিহরণ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈতকণ্ঠে। এই গানটির সাথে শেষ হল আজকের ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক বন্ধুরা, আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আজকাল সয়াবিন একটা বিশেষ জায়গা নিয়ে আছে। তবে সয়াবিনের চাষ কিন্তু আমাদের এই বরাক উপত্যকায় খুব কম, কিন্তু সহজে আমরা সয়াবিনের চাষ করে নিতে পারি, কারণ সয়াবিন সব রকম খাদ্যগুণে পুষ্ট ও একটি বিশেষ অর্থ